পেঁচে বরজ পড়ি জন সমগমন রমণি পিল চেড়ি বিতান বিনি পিনচু চুন্নদে জননাদ বলিকিন সজ্জম্ব